0: কৰিব মোৰ, মই নাই বুটলি খাব, আমাৰে মই না খুব। শ্রী কৃষ্ণ কে বারে মে যশোদা কে রে কি ভাই সো যাও, ও কৃষ্ণ শৃগাল আকে তোমারা কান লি যায়গা, নেই তো সো যাও, জলদি সো যাও। গোরে কানে খুয়ায়া খে সকল শিশুর কান খাই খাই, ও আশয় তোমার পাশে। ই সব টিউন কে উপর, ও বিহুরে নো বিরি না, ও আইতা কের মনি থুরিয়া, ও ও বিহুরে নো বিরি না, ও আইতা কের মনি থুরিয়া। ইয়ে সব ছন্দ মে ব্রহ্মপুত্র কে কিনারে খেল কুদ কে বড়ে হুয়ে।
1: ইস বাল্যকাল কে দৌরান আপকে শিক্ষা সংস্কার, আপকি পড়াই লিখাই কে বারে মে?
0: ক্যালকাটা ইউনিভার্সিটি কা আন্ডার তেজপুর গভর্নমেন্ট হাই স্কুল সে ম্যাট্রিক পাস কিয়া, 14 সাল উমর মে। আচ্ছা ইন্টার।

হতে পারে কোনো যুবতীর শোক ভরা কথা, হতে পারে কোনো ঠাকুমার রাতের রূপকথা, হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা।